0: কার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে এবং মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45 লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
0: बैंक,

সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাত কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি এ এস চন্দুরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরও জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় অনুদান প্রদান উপলক্ষে গতকাল আগরতলায় টাউন হলে একই সময়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আগরতলা আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা তরুণ তরুণীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করবে। প্রথমবারের মতো চাকুরি প্রাপক ত্রিপুরা থেকে এমন 184 জন গতকাল এই যোজনার আওতায় এসেছেন। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন ইপিএফও আঞ্চলিক কমিশনার লিউ জোসেফ মারান্ডি। উপস্থিত ছিলেন শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, এমএসএমইর ডেপুটি ডিরেক্টর বিপি মিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ত্রিপুরার অর্থনীতি গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গতকাল শিলংয়ে অনুষ্ঠিত লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, গত দুই দশক ধরে ত্রিপুরায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে রাজ্যের শিল্প পরিকাঠামো, নগর উন্নয়ন, পর্যটন, জলবায়ু সংরক্ষণ এবং তফসিলি জনজাতির আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে মোট 8টি এক্সটার্নালি এইডেড প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে বলে তিনি জানান। ডক্টর সাহা জানান, গত এক বছরে প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং 8,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প ইতিমধ্যেই বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। গতকাল আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, অমৃত ভারত প্রকল্পে আগরতলা রেল স্টেশন নবরূপে সেজে উঠেছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। অমৃত ভারত যোজনায় উদয়পুর ও কুমারঘাট রেল স্টেশনে আধুনিকীকরণের কাজও এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে তিনি জানিয়েছেন। টিএসআরের 15 নং ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল কুমারঘাটের সায়দাবাড়িতে ব্যাটালিয়নের সদর দপ্তরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রাজ্য পুলিশের টিএসআর এবং অপারেশনসের আইজি কেডি মারাক। এখানে 5 জন মহিলাসহ 63 জন রক্তদান করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল এমবিবি স্টেডিয়ামে আসরের ফাইনালে ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে মরক্কো। অন্যদিকে যুক্তরাষ্ট্র 2-0 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 8:30 মিনিটে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। এই মুহূর্তে ব্রাজিল বনাম হাইতির ম্যাচ চলছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল, ব্রাজিল 3-0 হাইতি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রপক্রক দ্রৌপদী মুর্মু খাখলাইকা ভারত বিনি বসং নাহারমুং নৈ ছাই ব্রীচি সিনিনি বিশিঙ্গ সকাং নর্সিক্যাল সেল বেমার সকমরানো ব অ থৈনি বেমার নতুয়ই আলাইদাখে জনজাতি দফানি বিশিং হজাকমুং বাংগ্রানী বাকে থানচাখে চাইতকানি কবখা। রাষ্ট্রপক্রক মিয়া মধ্যপ্রদেশ নি অমকারেশ্বর হায়ুং সিকেল সাল নতুয়ই কক নারগৈ ব ম কক ন শাখা পান্ডাও রাষ্ট্রপক্রক মুর্মু বসং সিকেল সেল এনিমিয়া সকমরনা মিশন নৈ সাই

সিসিনি বাই স্নামচা কাইসা আলাইদা ফুনুক মুং নাইখা অ ফুনুক মুঙ্গো সিকেল সেল বেমার কাশুনাতে বেমার নাই মুংনতেই জুদা জুদা লুয়াজি মুং নাহাজাখা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা নিবিসঙ্গ পুইলা সেবক মান্নাই খড়কজি রাসাই শিকলা শিকলি রকনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিয়া দাদাক সিদাকে আলাইদা খা বা চারনাই চুবাচুনি রাং ইয়াফারকা পান্ডাও মন্ত্রীবক্রক সাকা অ তাংবতাং নিবিসিংতেই অ ক্ষেপেন হা কতর কাই স্নিচি রাসাই কতাল সামুং তাংখস নামজাখা অমর রাংনি চুবাচুয়া অবচিনি শিকলা রকনি সামুং তাংমানি বরমতে বরমনি কচং থিনাংনি সাকা হা কতরনি পৈতু ফুনুকমুং ইয়াঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিঙ্গ নমিয়া আগরতলা টাউন হলব পান্ডা সংসা জাখা ভারত হাপাংনি তাংতাই তাং সামুং মানথক্রমুং নাইখংনি বিশিং এমপ্লয়িজ প্রিভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনস আগরতলা আমচাই হাবানকবাই সংসাজাক ও পান্ডা ককনারকানি থাঙ্গই জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা সাকা মন্ত্রীবক্রক বিকশিত ভারত রোজগার যোজনা শিকলা রকনি সামুং তাংখর স্নামমানি লগে লগে কতাল খা বা চারুমুং তাই পৈতু খ্লাইথানি চুবাওয়ানো পৈলা সেবক মান্নাই ত্রিপুরানি খড়ক সারা চার চিচার মিয়া ও যোজনানি বিশৃঙ্গ খবজাখা পান্ডাও ককনারকা সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা নতই সেবাই শুক্রবই ককনারখা আরও মানজাখা তাং কমিশনার বিশ্বজিৎ পাল এমএসএমইনি ডেপুটি ডিরেক্টর বিপি মিনা ত্রিপুরানি রাংথং থাংনাই বিশিকি চাও খুশাজাকথাই হামক্রাই এংখাহনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া শিলংগ সংসাজাক লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্ট ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট নি কুচুকবেরেমনি সেমিনারও মকগ্ন সাকাব মন্ত্রীয়করা সাকা থাংনাই বিসি কিচাও ত্রিপুরানি হায়ুং ব্যাং এশিয়ান হামক্রাই ব্যাং ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কো অপারেশন তে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি এবা জেআইসিএ হাই হায়ুং বেরেমনি মথানি চুবা চুবাই কবাংমা হামক্রাই গনাং তাংবতাং মুকথাঙ্গ সাসাবই টঙ্গো তাবুক হাস্তেনি স্নামখর তাং বেখরেব আমচাই হামক্রাই বেড়াইখিরি নখবই জুদা জুদা দিখিল বেবাগৈ কাইচার এক্সটার্নালি এইডেড প্রজেক্ট মুকথাঙ্গ চারো জাগৈ টঙ্গো হুনিব বসাকা মন্ত্রীয়করা সাকা থাংনাই বিশাও বেবাগৈ খকথাম চিসাই রোজাক রাং বক্সিন মুংনি বাবাই নতুয়ই কক খালাইমাও মুংসই এংখা তৈ খক চারসাই রোজাক রাংনি কবাং তাংবতাং তাবুকনি বিশিঙ্গ ন চাসারানানি সামুং তাংজাগৈ টঙ্গো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা নৈ সাই নৈ চিদক নৈ চিসনি রংবিশিনি সিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তৈ সাকহামন কাইদক চি আচুক থৈন তুই চেংজাগানো ভারত হাপাংনি আয়ুষবেদেকনি ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন কাইদক চি আচুক থৈন তুই অ কলেজ চেংনানি বাকি হাস্তে হাপাংনি কয়মুঙ্গ গসিমুং রেখা হদালামনি বিশিংতৈ মন্ত্রীয়করা সাকা আবুনি বাকি কুচুক ওয়ানসুগুই ওয়ানসুক মুং গনাং শ্রেংাই রকনি বাকি কতাল সেব স্নামজাগানো তৈ হাস্তেনি লুকুরকনি বাকি সা খাম সেবসাব হামক্রাই এঙ্গানো উত্তর সালকা আরি রেলওয়েনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা দায়িত্বন আগরতলানি সিমি করিমগঞ্জ চং ফেরাং মেমু ট্রেন চল খাইজাগানো ভারতনি রেলওয়েনি কতালকুক অ কোচ থাংলাইসু খ্লাইনি রকন কেবেং মুঙ্করে সেবরনানি তৈ বড় গবাং রকমানি ফান টঙ্গো মিয়া আগরতলা রেল স্টেশন ককতুমা থুমনাই রকনি থুম ম কক্ন সাকাব ব সাকা অমৃত ভারত তাংবতাঙ্গ আগরতলা রেল স্টেশন কতালকে স্নামতি সাজাখা নৈ সাই নৈ চিসনি বিশিনি মার্চ তালনি বিশিঙ্গন অ সামংবতাং পাইরে জাগানো কতাল স্টেশন কতাল জরানি যত সেবসাব টঙ্গানো হায়ুং বেরামনি অ স্টেশন থাংলাইসু খ্লাইনাই রকনি বাকি তাংনানি সেব্য টঙ্গানো রেল স্টেশন প্ল্যাটফর্মনি মারিব বাংরে জাগানো পান্ডাও জিএম শ্রীবাস্তব বাই এন এফ রেলওয়েনি লামদিং বেদেকনি ডিআরএম সমীর লুহানিব মানজাখা উনকোটি হাঙ্করমিয়ানি সিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নৈ সাই নৈ চিদক চেংজাখা আবো তঙ্গানো বুসকাং জুলাই থাম চিসা সরা সাখাম বেদেকনি জুগালি মুম্বাই কৈলাসহর সার্কিট হাউস ও তাংবুতাংন চেঙ্গেরিখা উনকোটি জেলা পরিষদনি কাশকুকরা অমলেন্দু দাস নৈ সাই নৈ চিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাকনি কনি মেচ স্কটল্যান্ড সা বুকজা গোলনি ফেরবাই মেচেনখা মরক্কুন তে বাবসাক বুখাগ কথাজাক রাষ্ট্র নৈ বুকজা গোলনি ফেরবাই মেচেনখা অস্ট্রেলিয়ান ভারতনি জরানরগৈ তিনি ফুং দামচার সতী থামচি তুরস্কবাই থঙ্গানো প্যারাগুয়ে তাবুক ব্রাজিল বাই ইতালিনি বিশিঙ্গ মেচ এঙ্গৈ টঙ্গো পাইথাকক তোমা মানমানরগৈ ব্রাজিল থাম হাইতি বুকজা ওংখারিনো সাইমানখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রি রকনি অরণি ক্রিকেট বাতাইলাইমাও ব্লাড মাউথ ক্লাব উইকেট কাইচুকুবাই মোচা ক্লাবনো মেচেনখা তাবুক নবাত্রিবানি ককটুমা বসকাং দামনি চিব্রিও হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাংখে ওয়াতে ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবাত্রিবা নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও

শুনছিলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অরুন্ধতী হোম চৌধুরী, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে দিল্লি কেন্দ্রীয় সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ। এরা প্রবাহিত পরেই শুনবেন আকাশবাণী শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ।

সম্প্রচারিত হলো দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন আধুনিক গান শিল্পী লতা মঙ্গেশকর।

শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন। এর অববাহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: ये है विविध भारती देश की सुरीली धड़कन। कुछ ही पलों में आप सुनेंगे समाचार।
1: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন কীর্তন বেলা 1:40। লঘুযন্ত্র সঙ্গীতের আসর বেলা 2:15। 2:30 হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সাথী ছবির গান। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি বেলা 12:05। অনুষ্ঠানে আজকের শিল্পীরা হলেন রাধা বল্লভ সরকার, যোগেশ সরকার, রাধাচরণ দরবেশ এবং উপেন্দ্রনাথ সরকার। মনের মতো গান বেলা 12:30। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন অমর কণ্ঠক ছবির গান, বিভিন্ন শিল্পীর গান।

আজ 3:10 শুনবেন পশ্চিমবঙ্গ হুগলি তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বেতার ভাষণ। সন্ধ্যে 7:00 কব্যরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধনু প্রচারিত হবে রাত 8:05। 8:30 রয়েছে লোকগীতি। পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন প্রচারিত হবে রাত 9:15। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসরে আজ শুনবেন ইয়মন রাগে খেয়াল শিল্পী উস্তাদ রশিদ খান। রাত 10:10 অতুল প্রসাদী গান। এবারে সংবাদ। সন্ধ্যে 7:35 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের প্রথম পরিবেশনা লোকগীতি। প্রথম শিল্পী রাধা বল্লভ সরকার।

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা মথুরা, এবারে শুনুন মনের মতো গান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মনের মতো গান, আকাশবাণী কৈলা শহর স্টুডিও ঘুরিতে। এখন সময় বেলা 12:59:50। সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশা কে ময়ূরভঞ্জ জেলে মে আপনে পৈতৃক গাঁও পাহাড়পুর পৌঁছে। ওড়িশা কে রাজ্যপাল হরিবাবু কম্বমপতি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও স্থানীয় লোগো নে রাষ্ট্রপতি কে আগমন পর উনকা স্বাগত কিয়া। আপনে পৈতৃক গাঁও মে রাষ্ট্রপতি নে 68ওয়াঁ জন্মদিন ভি মনাযা। ইস বীচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভি পাহাড়পুর গাঁও পৌঁছ গয়ে হ্যাঁ। রাষ্ট্রপতি মুর্মু নে প্রধানমন্ত্রী মোদী কে সাথ আপনে গাঁও কা দৌরা কিয়া। ওয়ে পবিত্র সন্থালি জহেরা ও জহেরা উপবনো মে পূজা অর্চনা করেঙ্গে, সাথ হি কৌশল বিকাশ কেন্দ্র আর পাহাড়পুর স্কুল কা দৌরা ভি করেঙ্গে। ইসকে বাদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রায়রঙ্গপুর মে ওড়িশা সরকার কে 2 সাল পুরে হোনে কে উপলক্ষ্য মে আয়োজিত কার্যক্রম মে শামিল হোঙ্গে। ওয়ে ঊর্জা অবসংরচনা, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও সিঁচাই সহিত বিভিন্ন ক্ষেত্র মে 47,000 করোড় রূপে সে অধিক কে বিকাশ পরিযোজনাও কা উদ্ঘাটন ও শিলান্যাস করেঙ্গে। ইস অবসর পর ওয়ে জনসভা কো ভি সম্বোধিত করেঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম বঙ্গাল ভি যায়েঙ্গে। ওয়ে হুগলি জেলে কে তারকেশ্বর মে পশ্চিম বঙ্গ দিবস সমারোহ মে শামিল হোঙ্গে। প্রধানমন্ত্রী রাজ্য মে বিভিন্ন বিকাশ পরিযোজনাও কা লোকার্পণ ও শিলান্যাস করেঙ্গে। ওয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কি 23ওয়ী কিস্ত ভি জারি করেঙ্গে। ইসকে অন্তর্গত দেশ কে 9,44,00,000 কিষানো কে ব্যাঙ্ক খাতো মে 18,880 করোড় রূপে সে অধিক কি রাশি সিধে অন্তরিত কি যায়েগি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে আজ পশ্চিম বঙ্গ দিবস পর রাজ্য কে লোগো কো শুভকামনায় দি হ্যাঁ। সোশ্যাল মিডিয়া পর আপনে সন্দেশ মে রাষ্ট্রপতি নে কাহা কি ইয়ে দিন পশ্চিম বঙ্গাল কে ভারত কা অভিন্ন অঙ্গ বনে রহনে কে সংকল্প ও আকাঙ্ক্ষাও কা প্রতীক হ্যায়। উপরাষ্ট্রপতি নে কাহা কি বর্ষ 1947 মে ইসি দিন এক ঐতিহাসিক ফ্যাসলে মে ভারত কে এক অহম হিসে কে রূপ মে পশ্চিম বঙ্গাল রাজ্য কে গঠন কা মার্গ প্রশস্ত কিয়া গিয়া থা। প্রধানমন্ত্রী নে কাহা কি পশ্চিম বঙ্গাল সাহিত্য, সঙ্গীত, কলা, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, ব্যাপার, বাণিজ্য, সমাজ সুধার কে মাধ্যম সে দেশ কে ইতিহাস মে মহত্বপূর্ণ যোগদান করনে ওয়ালা রাজ্য হ্যায়। গৃহমন্ত্রী অমিত শাহ আজ কোলহাপুর ও ইচলকরঞ্জি কে দৌরে পর হ্যাঁ। ওয়ে মহালক্ষ্মী মন্দির পরিসর মে বিভিন্ন বিকাস কার্যো কা উদ্ঘাটন আর কোলহাপুর কে পুলিশ প্যারেড গ্রাউন্ড মে এক জনসভা কো সম্বোধিত করেঙ্গে। ইসকে বাদ ওয়ে ইচলকরঞ্জি মে

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। অনুষ্ঠানে আজ শুনলেন অমরকণ্টক ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছি বিস্তারিত সংবাদে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডরেনরেজ শিল্প বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগ

0: সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমান দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, and enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality, to education, science, social reform, and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাঁকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভাট্টতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তাঁরা রায় রাংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। স্নাতক স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়া হবে। এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে NTA একটি বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্য স্তরে কল ফোন রুমের নাম্বার হল 0332214 3526 এবং 8697981070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এর সংস্কৃত দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ বাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শেষে শুনবেন গীতাঞ্জলি DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল AIA নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 2 দিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা এনেছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেই চলেছে। সুদান ফেরত কেরালামে কোট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

0: বাড়িতে পৃথকভাবে রাখা নির্ধারিত হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থা লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএএস ফোরাম 2026 ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময় এই সম্পর্ক বজায় আছে। কেন্দ্র সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়ন, নেটওয়ার্ক মোকাবেলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূল নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরো জোরদার করবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজই ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথিউস কুনহা দুটি এবং ভিনিসিয়াস জুনিয়া একটি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে হবে। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। আফগানিস্তান জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগা। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা কীর্তন শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

তার খেলার সাথীদের ডেকে বলেন, আয় ভাই কৃষ্ণ লীলা খেলে। এ যেন বালক কৃষ্ণের গোপ বালকদের সঙ্গে খেলার ছলে বৃন্দাবনের লীলা মাধুরীর প্রকাশ।

নিমাইয়ের সঙ্গীরা সবিস্ময়ে তার মুখের দিকে চেয়ে থাকেন। বালক নিমাইয়ের মন তখন কোন সুদূর অতীতে বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়ায়।

নবদ্বীপের গঙ্গা তীরে স্ত্রী পুরুষেরা নৈবেদ্য সাজিয়ে যখন বিষ্ণু পূজা করেন, নিমাই তখন সঙ্গী সাথীদের নিয়ে নৈবেদ্য কেড়ে খান, বলেন আমি বিষ্ণু। সকলে নিমায়ের দৌরাত্বে অতিষ্ঠ। এক পূজার্থিনীর সঙ্গে ছোট্ট ফুটফুটে একটি মেয়ে নিত্য আসে গঙ্গার ঘাটে, নাম লক্ষ্মী। তাকে দেখিয়ে পূজার্থিনী বলেন, একে তুই বিয়ে করবি? নিমাই গেয়ে ওঠে,

মায়ের উপনয়ন উপলক্ষে শচীদেবীর প্রতিবেশীরা ভিক্ষা দিতে এসেছেন, কিন্তু নিমায়ের সন্ন্যাস বেশ দেখে বিশ্বরূপের কথা ভেবে শচীদেবী আজ আর অশ্রু সংবরণ

নিমাই যৌবনে পদার্পণ করেছেন। বৈষ্ণব ভক্তগণ সহ সদা সর্বদা কৃষ্ণ কথা ও হরিনাম সংকীর্তনে নিমগ্ন। বৈষ্ণব বিরোধীরা নাম কীর্তনে বিরক্ত ও বীতশ্রদ্ধ। ভক্ত মুকুন্দকে দেখে জনৈক বৈষ্ণব বিরোধী শেষের সঙ্গে বলেন, বলি হরিনাম করো তো চেঁচাও কেন, তোমাদের চিৎকারে লোকে কি রাতে দিনে ঘুমোবে না?

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা লঘু যন্ত্রসঙ্গীতের আসর। আসরে আজ শুনুন ইলেকট্রিক হাওয়াই গিটার বাদন শিল্পী গৌতম দাশগুপ্ত।

লঘু যন্ত্রসঙ্গীতের আসরে এতক্ষণ শুনলেন ইলেকট্রিক হাওয়াই গিটার বাদন, শিল্পী ছিলেন গৌতম দাশগুপ্ত। আকাশবাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুরা, আমাদের এবারে নিবেদন হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠানে। আজ শুনুন সাথী ছবির গান। প্রথম গানখানিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী অনুরাধা পরমার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। অনুষ্ঠানে আজ শুনলেন সাথী ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলা শহর, এবারে সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ, এরপরে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী।

সাতটায় ককবুড়ুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং তার অব্যবহিত পরে ককবুড়ুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 রামধনু, 8:30 লোকগীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা এবং হিন্দি মিশ্র গানের, 9:15 পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 অতুল প্রসাদের গান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দিদি।
1: নমস্কার দিদি,
0: আপনার নামটা কইবা?
1: আমার নাম ঝর্ণারানী গোস্বামী।
0: ঝর্ণারানী গোস্বামী, তো আপনার এখন বর্তমান বয়স কত হইছে?
1: বয়স 66।
0: 66। তো আমার আজকে খুব ভাল লাগে দীক্ষা, যে 66 বছরে আপনি একবারে ছেলেরার মতো সমান তালে মাঠ কাজ করলা। এটা আমরার মহিলারা লিগা অনেক গর্বের বিষয়। আমরা কিন্তু বহুত সবজি খেত, আলু হইন, ভেন্ডি ফারা হইন, সপ্তাহের মধ্যে মহিলারা কিন্তু ফারইন, আলু লু তুলা ইতা করইন, কিন্তু আমরা মহিলারা কিন্তু মাত্তা ফারইন না। মাত্তার সময় কিন্তু তারা কইবা না আমি ফারি না। কিন্তু আমার আশ্চর্য খুশি লাগে যে এই বয়সে আপনি আমার সঙ্গে কথা কইতে রাজি হইছেন। আপনি কৈলাসর গেছেননি কোনোদিন?
1: গেছি একবার।
0: গেছেন? আকাশবাণী দেখছেননি? রেডিও সেন্টারটা দেখছেননি? লাউ যেটা পানি লাউ, পানি লাউ, আচ্ছা আচ্ছা,
1: মিষ্টি লাউও লাগাইছি, বড় লাগাইছি
0: বর্ষার,
1: বর্ষার,
0: আচ্ছা আচ্ছা,
1: এটা ছালের আর কি।
0: আচ্ছা, এই যে গাঁথাটা করবা, গাঁথাটার গভীরতা কতটুকু?
1: না না, বেশি নাই, ধরো আধাত হলো
0: আধাত। আর এমনে ইয়টা ফাঁস কত খান হইব?
1: ফাঁস ধরো এক হাত দিলাম।
0: আচ্ছা,
1: ঠিলা বাড়ি তো বেশি গভীর করা লাগে না।
0: আচ্ছা, এর বাদে এটার মাঝে গোবর দিলাম?
1: দিয়া এরপর তো মাটি লইলাম, ধরো 7-10 দিন গেল ও মাটি আর গোবর তো মিশে গেল, সে খুঁড়িয়া আর তো বিষটা রইলাম।
0: আচ্ছা, তো বীজ যে পানি লাউয়ের ক্ষেত্রে আপনার গরুর নি বীজ না কিনা বীজ?
1: ওখিনিয়াও আনি, আর এক সময় গরুর থাকে,
0: গরুর থাকে। আচ্ছা, গরু আমরা মহিলারা সেমনে গরু আমরা বীজ রাখতাম পারি, এটা কই চাই দিদি?
1: ওই তো লাউটা ফাঁকি গেল গিয়া, বুঝছো না, একটা লাউ ধরো পানি লাউ রাখি দিলাই, এটা ফাঁকি দিব, থাকার বাজে তেমনি বুঝবাই, এরপরে লাউটারে তো গাছ মরি গেল গি, যখন তখন লাউটা ফাটলি বাই বীজটা, গাছ মরার পরে গুপুরা ভুকতে গেল কি, তুমি মুখ কাটি লিবা।
0: আচ্ছা,
1: কোলা কাটি লিলা, খাটিয়া গোফর বাড়িতে যাবা, গোফর বাড়িতে
0: খালি মুখো
1: মুখো মুখো বাড়ি রাখি দিলে আগলেও সোশিয়াল আমি যাইব।
0: আচ্ছা,
1: নিচে দি বিষটা ভালো হয়েছিল, এসে এই বিষ বার করিয়া ধরো এক সপ্তাহ পরে বিষ বার করিবা, বার করিয়া দই আরো দিয়া শুকাইয়া আর খাসর বুঝা মতো হইলে বালা বিষটা থাকে।
0: আচ্ছা, মানে হলুদ মুখা যখন হয়েছিল লাউটা, গোবর যেদিন নামাইম ওদিনও করা যাইব,
1: ওইটা করা যাইব, ভাগ না উঠে লত মরিয়ালে গাছটা কাটি লিবে।
0: আচ্ছা,
1: লাউটা কাটি লিবে আর কি, গাছটা বিষটা ভুক্ত হয়ে গেছে।
0: আচ্ছা,
1: আর তো গোবর গোলা কাটিয়া গোবর তো ঢুকাই দিলাই না, এক সপ্তাহ বাদে দেখবা সব
0: লাউটা ধরতে ধরতে আশ্বিন হাট থেকে গিয়া ধরবো,
1: এটা তুমি রইতে হইব অগ্রহায়ণ মাসও।
0: আর কখন যেটা রুইছেন যেটা এটা ফলন কবে দিব?
1: কখন কখন আর রুইছি না, ও আগরটাও রই খালি।
0: গাছের যত্ন করা লাগে,
1: যত্ন সার দিবা, এরপরে গাছ টাছ বাঁচিয়া দিবা, ধরব জলও দেওয়া লাগে, পানি লাগে, জল চাই বেশি।
0: আচ্ছা,
1: জল যত দিবা তো লাউ ধরব বেশি।
0: অগ্রায়ণ লাগাইছেন ধরুন, অগ্রায়ণ ওইটা গত বারের অগ্রায়ণ নানি, অগ্রায়ণ গিয়া ফোস গেল, মাঘ গেল, তা তো 2 মাস থেকে আবার ধরা আরম্ভ করে,
1: আবার নতুন ডাল ফালও দিব, আবার ধরবো।

0: ওখতে কইরাম যত কলে ফল হইব ও গাছ দিয়া অখনো চলে
1: খালি আমার মাইয়া কইছে ওতো ফানিলাও ধরছে মা বলে এটা কোন দিনের বে বলে অগ্রহণ মাসুর বলে অখন বলে অখনো ধরে যত্ন রূপে সব মানুষ বয়স্ক মানুষের দশনানি যত্ন করলে মাছি আরো পাঁচ বছর বলন বাঁচে আর যত্ন করো না ঔষধ খাবারও না এক বছর বাঁচে না
2: এটা ঠিক কথা
1: এই মুহূর্তে ও যে শাক সবজি লাগান এইভাবে যত্ন করা লাগে
2: ওই যে মরিচর কথা যে কইছেন আপনি মরিচটা কি আমার বারো মাসি নি
1: আমার আমার বারো মাসি বাড়িতে লই আর একটা আছে ছয় মাসি
2: এটা জমিনো
1: এটা জমিনো
2: আচ্ছা এই মরিচ যে আপনি রুইন যে এটার দিকে জমি কিরকম ভাবে যত ট্রেক্টর পাওয়ার ট্রেক্টর না দিলে হইতো না ট্রেক্টর দিয়া
1: না আমরা বাড়িতে এটা লাগাইছি ও দেখুন না এটা ট্রেক্টর লাগে না আমি তো গাছ কে দিয়ে আর গুফর তো যা আর তো ফসাইয়া আর সেরা করিলেন আগে সেরা করলেন সেরাটা যত বারো মাসেটা সেরা ফুকতে হইব তখন গাছটা মরে না আর যত নরম থাকে এতে মরি যাই
2: তো কতদিনের সারারে আপনি সরাইয়া লাগাইবা
1: আমি তিন চার মাসের তিন চার মাসের সেরারে ওই আর কি পচে না মরে না কিবা নষ্ট হইত না যত এক মাস পরেও রোয়া যায় ওই নষ্ট হয়ে যায়
2: আচ্ছা তো ওখান যে সারা কইরাও তো লাইন দেখলাম আমি লাইনে বাঁকা
1: গোবর ছিটা দিছি মাসের ও তো ছাগলে খাইলে গরুয়া খাইলে তো গোবর ছিটা দিলে আর গরু ছাগলে খায় না বুঝছেন জানি
2: এটা কি তার সকালেও ছিটাটা দিবা
1: ও সকালে দুইবার কি গোবর লাগে আমি ছিটাই
2: এই বুদ্ধিটা তো মানে বহুত বালা জমিরও উপকার হইলো
1: ঔষধও লাগে না
2: ঔষধও লাগেন না ফুকেও ধরেন না আবার গরু ছাগল খাইল
1: না
2: খাইল না এটা সারাটার দুই মাস বয়স তিন মাসে নিয়ে লাগাই দিছেন তো একটার থেকে আর একটার দূরত্ব কতটুক দিছেন
1: কতটুক দিছি
2: এক বিঘা হইব
1: না দুই আর দূর দূর দিছি নাকি তা
2: এটা তো বারো মাসি মরিচ বারো মাসি এটা কিতা ওই যে খালা মুখা যে ওটা নিনা সবুজ মুখাটাও
1: একটা আছে খালা মুখা উপরে দি
2: উপরে দিয়া
1: আর একটা আছে সাদা সাতলা খান এটা খুব জাল আর একটা আছে খালা খালা দানু মরিচ হয়ে যায় এটাও আছে
2: তিনোটা মিলানি
1: তিনোটা আমার বাড়িতে আছে
2: ওই কথাই মানে তিনোটাও তিনোটাও আছে
1: বসি বাড়ি আর এখন কত কিনিয়া খাইতাই আর ফুলা মানে আর হিলা নাই মনে করি বয়স হইলে গিতাই অলদিও কিনি না অলদি খেতর নিজের করি আদাও করি বুঝছেন জানি
2: এটা তো এটা এই যে আপনি যে কররা জায়গাটারে তো আপনি অনাবাদি রাখলা না আবাদর তারপরে কিন্না যে খাইলে আপনার পয়সা খরচ হইল নে আপনার জায়গা রইছে অল্প লাগাইরা শ্রম দিরা বিনিময়ে আপনি কিতা করা আপনি তো গরুইটা খাওনটা বিনা পয়সায় কইতে গেলে ফারা বা একসময় অভাব হইলে গ্রামের কেন আপনি গাছ তুললা লগা লগা আন্যা দিতা ফারলা কিন্তু এটা তো না লাগাইলে আপনার সম্ভব হইল না বাজারের দিকে চাইয়া বুইয়া
1: থাকা বাজার থেকে আইলে খাইতে বাড়িতে রইলে তুমি মাসে কয় ফর রইলে খায় আর নিজে রইলে চায় না ফর রইলে চায় আর নিজের ওইলে খায় ফরর বাড়ি গেলে একদিন গেলে দিব দুদিন একদিন কইব না আগো আমার এখন দিতাম না
2: আর বেটি ডেইলি চাই
1: আর খুঁজে খালি তে আমার নিজে লাগাই দিব কষ্ট করি মাংস বাড়ি যাইতাম কেনে
2: ঠিক কথা
1: নিজে শ্রম করি না বা
2: আচ্ছা এই বারো মাসি মরিচের যে সারাটা হইরা আপনি লাগাইছেন এটা এটা তো চলব বহুত দিন নানি
1: এটা বহুত দিন যাইব তো এবার যে ভাববো এই সারাটা রাখি ও বিশটা রাখি দিব সামনে বছর আবার সারাইম
2: ইটার যে মরিচর যে বীজটা কিরকম ভাবে রাখবা
1: ওই তো মরিচ বালাটিকে শুকাই দিলাম শুকাইয়া বিছি লই নিলাম
2: আচ্ছা
1: বিছি লইয়া বালাটিকে শুকাইয়া তো কাঁচর কাঁচর জিনিসের ভিতরে রাখলে বীজটা
2: বালা
1: থাকে আর আস্তে আস্তে শুকাইয়া তুললেও থাকে বালা থাকে তো আমি শুকাইয়া বিছি লইয়া শুকাই দিই বুঝছেন জানি আর এটা তো ভিজাই আগের দিন ভিজাইয়া তুললাম দুই দিন ভিজাই থাকবো তিন দিনের দিন তুলিয়া আর গাঁচের মাঝে গাইট বান্ধিয়া আর তুই রাখলাম
2: আচ্ছা
1: একটা বাড়ি জিনিস দিয়া হেঙাই বয়স তো জাগারে কুড়িয়া আর সেটাই লিম।

0: গোবর জল দিন গতিকে এটার মধ্যে ফুকে ধরেন না, কিন্তু মরিচ গাছও তো রূপ ফুকার আক্রমণ হয়, একটু কিরম কিরকম হয় একটু কইবানি?
1: ওই
2: তো কুকুরিও যে বুগিয়া কুকুরিও আর পরে আমরা আর একটা আগে আগরকালি মানুষ আমরা আর একটা পদ্ধতি জানি, ওই যে শীতল বাজার থেকে আনো নানি, শীতল তো ধইলা ফলে জল থাকে নানি, ও জলটা গাছে ছিটাই দিলে ও যায় গিয়ে আর যদি দেখি কুকুরি কুকুরি হয়েছে, আমরা তো চুলার যে ছালি ছালিরে ছাই নিয়া আর ছিটাই লইলে সব ফুকা যায়,
0: শীতলের জলে ফুকা যায় গিয়া
2: না কুকুরিটা যে
0: শীতল সকলের গরু
2: ইটা
0: যদি আমি যদি দিলাই আমার দোয়া জলটাও গেল আর আমার পাতাও বালা হয়ে গেল,
2: বালা হইলো আর নজর উজর লাগতো না,
0: এটা তো অনেক বালা। আচ্ছা একটা গাছ থেকে বারো মাসে যেহেতু আর এটা তো চলবো আপনি কইছেন বহুত দিন, একটা গাছ থেকে কিরকম পরিমান মরিচ ধরতে পারে?
2: একটা গাছ আড়াইশো তো ধরবো,
0: ধরবই
2: ধরবো গাছ, গাছের বরে গাছ ভাঙি যায় তো ফলের বরে মরচার বরে গাছ
1: ভাঙে,
2: সাদা মরিচটা ইটা বেশি ধরে ফুলের লাখান সাদা দেখছো না নি ভাঙি যায় আর খালাটা হইলো বড় বড় বুঝছো নানি মাসে। আরেক কথা কই এই খালা মরিচটা খানি কিলা জানো নি, বড় বড় খালা
0: মরিচ
2: তুমি বড় বড় নিলাই বাড়িত কিনাতন বাই খালি জিরা আছে নানি, খালি জিরারে বাজি বাই,
0: আচ্ছা
2: বাজার ও তো বেলের দিয়া ওলা খাটি নিলাম
0: ফেট
2: তার বিচিটা বাপর দিলাম, বার করার পরে ও যে খালি জিরাটা ঢুকাই দিলাম মরিচের ভিতরে আর যে পিটালি দি গুড়ি দিলে বালা হয় গুড়ি দি মাখাইয়া আর তেল বাজা করিয়া ডালির মাঝে খাইয়া দেখবো খুব স্বাদ।
0: আচ্ছা এইখানে তো আমরা এই পয়লা শুনলাম যে মরিচ যদি গড় ওই রকম হয় তো এটারও কিরকম ভাবে খাওয়ান যায়?
2: খাওয়ানটা খুব একদিন খাইলে কইবা আরেকদিন খাইতা, জাল ওইলা লাগতো না এটা মানুষ তো, আর বিশির মাঝে তো জাল বিশিটা তো পিঠিয়া ফেলাইলাম
0: ফেলাই
2: জাল করতে লাগতো
0: একদম। আচ্ছা আগে একটা মরিচ পাওয়া যায় তো গুল গুল মুখা একটু ঘি ঘি গন্ধ করত,
2: ঘি মরিচ ওটা নাই গো মাসে,
0: ও বিষটা এখন বড় দুর্মূল্য হয়ে গেছে, এখানে পাওয়াও যায় না,
2: গুলো গুলো উপরে দিত
0: জুটা জুটা মতো থাকতো
2: বাক্কা
0: বাক্কা এটা ইয়ে করা যায়। তো আপনার এইখানে বাড়ির মধ্যে সবজি বাজারের মধ্যে সবজি করার মধ্যে মরিচ করলা, লাউ করলা, মিঠা লাউ করলা,
2: মিঠা লাউ এরপরে কৈশাক করি
0: আমরা
2: যে অবস্থায় আছি বুঝছেন জানি, এটা দৌড়াইয়া বড় তুলে বান্দরে বেটি ধরে তো ডরাই না, বাতান দিয়া দরজা লাগাইয়া তো লাগে না বাতাই দিয়া ছাড়া, আর এটা বেরিলাই
0: একটারে কুদানি দিলে হাজার টাই ভরে
2: কেক কইলে দশটাই হয় তুমি মরতাই নি
0: না,
2: একটা যদি সিরিলাই ইঞ্জেকশন দিতা কত টাকা ওই বাদ খাই লাগবো আর কিতা করবো আর নেগেটিভটা নিল।
0: তে ওই লাউ মানে ফল সবজির মধ্যে বিশেষ করা যায় না, কারণ হচ্ছে বান্দরের
2: জন্য আগে আসিল না বান্দর না, ওখানে বান্দরে খুব উপদ্রব আই যাইছিল না, খুব বুগার তো বেতালা
1: বুগার।
0: আপনি যে মহিলা হইয়া এই যে সবজিটাইন করেন এটার মানসিক বল আপনি কইতে পাইন? আমরা যেমন একটা ইচ্ছা শক্তির দরকার আছে, তো আপনার বয়সে মানুষ কিতা করে খালি আরাম করবো বুয়া বুয়া সবজি একটু বানাইলে বানাইয়া দিল
2: আমি কাম করি, ওই যে দুই বউ দেখছো তার বয়স সম তো আমি সমান তালে কাম করি বুঝছো নি,
0: ওই কথাই
2: ওই যে ফুলাই আমি আলাদা করে দিছি বুঝছো না নি
0: না, আমি কোনটা কইছি এই বয়সের মানুষে খুব আমি কোন রকম সবজি খাইটা দেই আর খাইলে খাইলে
2: সবার মতো আমি নাই তো নিলে আমি নাই, আমার ফুড়ি কিতা আর বউ কিতা ও ফুড়িয়েও আমার বউয়ে মুখ বানি দিত না, ফুড়িয়ে ফুললে নাই তো
0: একদম,
2: তখন আমার ফুড়িয়ে দোষ করছে না নি, ফুড়িয়ে দোষী কেন মেসেটে কইতাম নাই কিন্তু আমার ফুড়ি আর এগু আর বেটির ফুড়ি আনছি সিগুর একটু করলে তিনটু কেমন কইতাম ফোনে আইতা মানুষের কইও লাভ কিতাম
0: না,
2: এটা কইলে একটা দুর্বলতা নিজের হয়ে যায়।

0: দাম করি।
1: তো মা, এই যে আপনার যে ঘরে যত সবজি লাগান সব আপনার ঘরের বীজ থেকে?
0: ঘরের বীজ থেকে আমার, আমার কিনা কিনি নাই। নালি শাক লাগাইছি, বউ ফাগলি লাগাইছি।
1: বউ ফাগলি কিতা?
0: আর জাত নালি শাক এগুলার মাছ পর্যন্ত খাইব,
1: ওইটা মরতো
0: না। না খালি ডাল দিব, আর ওই তো কাঠল বেশি দিয়া, আর ওই তো নালি শাক রসুন দিয়া, রসুন দিয়া খাবি।
1: তো এই যে নালি শাকটা, এটা তো বহুদিন পর্যন্ত চলবো?
0: এটা বেশিদিন চলতো না, দুই তিন মাস পরে তো নালি শাকটা শেষ। বউ ফাগলি অগ্রার মাস
1: ও কোথায় কইরাম, বউ ফাগলি যেটা ওটাও তো নালি।
0: ওটাও নালি, এটা বড় বড় গাছ।
1: এটা মানে তিতা নাই?
0: না তিতা না।
1: আচ্ছা,
0: তো বেদিনে পাই যায়। সবজির কিছু নিদান থাকে
1: থাকে। আমি তো বাজারও এরকম মানে বেদিনে দেখি, দেখলে কিতা করি আমি কইতাম এখন নতুন ফলাইন মানুষে, তাহলে তো বুধ ওটাও
0: ওটা
1: ও গাছের সবজি
0: ইটা দিয়ে শুকু তো খাবা যায়।
1: আচ্ছা,
0: আলু দিয়া
1: গিট্টো
0: বজার ঝুলোর ভাতা দিয়া গিট্টো দিয়া খাইনি, ওলাও খাবা যায়।
1: তো মাসি ঠাকুরের কাছে কই তুমি এরকম সুস্থ থাকো, আরেকবার আইয়া যাতে তোমার কাছে আমি কথা শুনতাম পারি। তোমারে অনেক অনেক ধন্যবাদ।
2: আগামী 21 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে। সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন। সেঁত সেঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত, গবাদি প্রাণী এবং এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। আপাতত জমির তস নিয়ন্ত্রিত, তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জমির দ্রুত তস হারানোর সম্ভাবনা বেশি। একইভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে বীজের অঙ্কুরোদ্গম কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, তবে ফলে ফুল বা ফল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও জমিতে যথেষ্ট পরিমাণে তস থাকার ফলে আপাতত এই সমস্যার সম্ভাবনা কম। জমির তসের পরিমাণ স্বাভাবিক থাকার জন্য এখনই জলসেচের প্রয়োজন নেই, তবে কোনো কোনো জমিতে বিশেষ করে সবজির জমিতে জলসেচের প্রয়োজন হলে তা ভোরের দিকে অথবা বিকেলের পর দিতে হবে। তাপের প্রভাব কমাতে নার্সারিতে শেড নেট ব্যবহার করা যেতে পারে। মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়াতে কম্পোস্ট বা FYM সার প্রয়োগ করুন। নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন। আমন ধানে পাঁশকাঠি বেরোনো শুরু হয়ে গেছে, এ সময়ে কিছুটা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যদিও স্বাভাবিক অবস্থায় কানি প্রতি 10 কেজি সার প্রয়োগ করতে হয়, তবে সয়েল হেলথ কার্ডের সুপারিশ অনুযায়ী সার প্রয়োগ করাই শ্রেয়। এতে যেমন মাটির স্বাস্থ্য ঠিক থাকে, তেমনি সারের অপচয় কম হয়। এই সময়ে মাজরা পোকার আক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিয়মিত জমি পরিদর্শন করুন এবং যথাসম্ভব রাসায়নিক নিয়ন্ত্রণ এড়িয়ে চলুন। মরিচের ফল পচা রোগ নিয়ন্ত্রণের জন্য মূল জমির চারপাশে সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে মাটি ভিজিয়ে দিন। তাছাড়া সিউডোমোনাস ফ্লোরোসেন্স 10 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করা যেতে পারে। যতটা সম্ভব রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ এড়িয়ে চলুন। জৈবিক নিয়ন্ত্রণ পরিবেশ বান্ধব এবং টেকসই পদ্ধতি। বিগত প্রায় পক্ষকাল ধরে চলে আসা আর্দ্র ও বৃষ্টিপাতযুক্ত আবহাওয়ায় লেবু জাতীয় ফসলে গুমসিস বা কাণ্ডক্ষরণ রোগ দেখা দিতে পারে। বাগানের ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে। আক্রান্ত গাছের অংশ কেটে ফেলে দিতে হবে এবং কাটা অংশে বরডেক্স পেস্ট লাগিয়ে দিতে হবে। বাগানের ভালো নিষ্কাশনী ব্যবস্থার সাথে সাথে জমি পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে পচা বা নষ্ট হয়ে পড়ে থাকা ফসল জমি থেকে সরিয়ে নিতে হবে। এতে করে গাছে ফলচোষক পোকার আক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। গবাদি প্রাণীর ঘর পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে। মাছির

উদ্রব ঠেকাতে নিয়মিত ঘরের মেঝে জীবাণু মুক্ত রাখতে হবে। গবাদি প্রাণীর স্বাস্থ্য ঠিক রাখতে গোখাদ্য এবং সবুজ ঘাসের সাথে 30 গ্রাম লবণ মিশিয়ে দিতে হবে। নিয়মিত মুখ এবং পা বেকিং সোডা দিয়ে ধুয়ে জীবাণু মুক্ত রাখতে হবে। যদি কোথাও কোনো ক্ষতের সৃষ্টি হয় তাহলে তা পটাশ দিয়ে ধুয়ে দিয়ে পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে দিতে হবে। নিকটবর্তী পশু চিকিৎসালয়ের সাথে যোগাযোগ করুন।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণবাণী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আবারও আইসি আমরা আসরে। তো আসরে আমরা আবার দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। তো আজ দাদাবাবু আবারও আমরার আপেল কুল যে একটা বিষয় গতদিন আমরা শুনছিলাম, তো আরো বিশদে আলোচনা আজকে আবার শুনবো। তো দাদাবাবু আপনার আমন্ত্রণ জানাইয়ার নমস্কার, আপনার পরিচয় খান আপনার নিজের মুখেই দিন।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি পরাগ রায় চৌধুরী, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার, ঊনকোটি।
1: তো দাদাবাবু গতদিন

0: আপনি আপেলগুলো নিয়ে আলোচনা করছিলা, তো ইহানের মাঝে খালি লাগানের ব্যাপারটা থুরা কইসলা আর ফুকের ব্যাপারটাও থুরা কইসলা, তো এটার যে আরো যত্ন আত্মি বা আরো বিশদে আলোচনা আইজ আবার একটু করুন, আমরা কৃষক বাইরা শুনি।
1: আপনি ঠিকই বলেছেন, আমরা আসলে গতদিন সময়ের স্বল্পতার কারণে পুরো বিষয়গুলো আলোচনা করা যায়নি, আমি একটু তাড়াহুড়ো করেই আলোচনাটা করেছিলাম। যা হোক, আজকে যখন আবার একটু সুযোগ পেয়েছি আমরা আবার এই বিষয়টা নিয়ে একটু কথা বলছি। আপেল কুল নিয়ে আমরা গতদিন বলছিলাম, আপেল কুলের চারা বা তার লাগানোর দূরত্ব বিষয়গুলো নিয়ে একটু কথা বলেছিলাম। আজকে যদি আর একটু বিস্তারিতভাবে আলোচনা করি, যারা ইন্টারেস্টেড কৃষক ভাইরা শুনবেন, আমি এক কথায় বা দু কথায় একটু বলে দিই। গতদিন আমরা বলেছিলাম যে চারা আপনারা গ্রাফটেড, মানে এটা জোর কলমের চারাগুলো আপনাদের ভালো নার্সারি থেকে সংগ্রহ করতে হবে, অথবা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের যে বিভিন্ন রেজিস্টার্ড নার্সারি আছে ওনাদের কাছ থেকে আপনারা চারাটা সংগ্রহ করতে হবে। আপনি গর্ত করবেন, গর্ত আমরা যেটা বলেছিলাম কম করেও 2 ফুট বাই 2 ফুট গর্ত হলে ভালো হয়, তার থেকেও যদি ছোট করতে হয় তাহলে 1 ফুট বাই 1 ফুট আর নিচের দিকে 1.5 থেকে 2 ফুট আপনাকে গভীর করতে হবে, করে সেখানে সার মিশ্রিত করে আপনি দেবেন, তারপর আপনি চারাটা বসাবেন। প্যাকেটটাকে কেটে শুধু চারাটা বসিয়ে দেবেন, লক্ষ্য রাখবেন চারা বসানোর সময় যাতে সেই চারার চারপাশের মাটিটাতে যাতে কোনো সার না থাকে, গোবর ছাড়া আর কিছু যাতে না থাকে, কারণ খুব ছোট অবস্থায় চারাগুলো যখন নিচ থেকে শেকড়টা বেরোয় শেকড়টা সারের ছোঁয়ায় আসলে সেটা সহ্য করতে পারবে না, সেই জন্য কিছুদিন সেটাকে গোবরের মধ্যে থাকতে দিন, আস্তে আস্তে শেকড়টা মেলে যখন নিচের দিকে যাবে তখন আমাদের ওই মিশ্রিত সারগুলো পেয়ে যাবে। মোটামুটি ভাবে কতদিন আমরা এগুলো আলোচনা করেছিলাম, আজকে যারা নতুন শুনছেন ওনাদের জন্য একটু সংক্ষেপে আমি বললাম। আর এখন আমি আরেকটা তার পরবর্তী অংশের কথাগুলো যদি বলি, তো এই এই মানে সারের ব্যাপারটা বলেছি, শুধু মাটিতে আমরা কিভাবে চারাটা লাগানোর সময় আমরা কিভাবে সারটা দেব।
0: আচ্ছা, সার যে কইছেন মাঝে দিয়ে আমি একটু মাতি, আবার একটু কই দিলেন যে সার কিতা কিতা সার এখানে দিব, গোবর তো কইছেন।
1: নিচে নিচে আমি বলেছিলাম যে অন্তত পক্ষে 200 গ্রাম সুপার ফসফেট আপনারা দেবেন, 150 গ্রাম পটাশ সার দেবেন, এবং ইউরিয়া সার ইনিশিয়ালি দরকার নেই, এখন ইউরিয়া সারের সেখানে দরকার নেই। যে জিনিসটা আর এটা করতে হবে, গোবর মিশ্রিত তো আপনি অবশ্যই করবেন যতটা বেশি পারা যায়, অথবা ভার্মি কম্পোস্ট আপনারা দেবেন, ভার্মি কম্পোস্ট হলে তার থেকেও ভালো হবে যদি দিতে পারেন। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আপনাকে সেটাকে সেখানে মানে উইপোকার জন্য কিছু একটা আপনাকে ক্লোরোপাইরিফস জাতীয় কোনো কিছু একটা উইপোকার নাশক আপনাকে দিতে হবে নিচে, কারণ যাতে করে গাছটাতে অনেক জায়গাতে শুকনো জায়গা একটু টিলা জমিগুলোতে উইপোকার একটা ভীষণ সমস্যা থাকে, সেই জন্য সেটা আপনাকে নিচে একবার প্রয়োগ করে দিতে হবে। আর আমরা দেখুন এই যে যেটা গাছ আমরা সেখানে লাগাবো, আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে যে গাছের যে জোর কলম যেটা হয়েছে, জোর কলমের নিচের অংশটার থেকে যাতে কোনো ডালপালা না বের হয়, যদি নিচের অংশ থেকে ডালপালা বের হয় সেটাকে তৎক্ষণাৎ আপনি ভেঙে দিতে হবে। সেই জন্য সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে জোড়া যেখানে লাগানো আছে গাছটা, দেখুন গাছটা জোড়া যেটা লাগানো আছে নিচের যে গাছটা সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গাছ না, এটা একটা বন্য গাছের সঙ্গে, নিচটা হচ্ছে একটা বন্য গাছ, যে কোনো ধরনের একটা বন্য গাছ, সেটার সঙ্গে উপরেরটা হচ্ছে আমাদের মূল গাছ যেটার থেকে আমি ফল নেব। সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে জোড়ার নিচের অংশটা যেখানে জোর কলমটা করা হয়েছে, আপনারা দেখলেই বুঝবেন এখানে একটা জোড়া লাগানো হয়েছে একটা ডাল এনে, তার নিচের অংশটা যেটা তার থেকে ডালপালা বেরোবে অবশ্যই প্রথম দিকে, সেটাকে আপনাদের ভেঙে দিতে হবে এবং উপরের অংশটা থেকে যাতে ডালপালা ছাড়ে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আমরা সার প্রয়োগ যেটা করব, লাগানোর পর কিছুদিন পর যখন দেখবেন আপনি নতুন পাতা ছাড়ছে, নতুন গাছটা একটু বড় হচ্ছে, তখন সেখানে খোল, আমাদের যে শস্যের খোল রয়েছে খোলটাকে গুঁড়ো করে সেটাকে 3-4 দিন পচিয়ে সেই খোল জলটা আপনি সাইডে দিতে পারেন, সেটা এই গাছের জন্য খুব ভালো হয় এবং ফলের কোয়ালিটিটাও পরবর্তীতে আপনার মিষ্টি হবে, সেখানে আপনি সেটা দিতে পারেন। পরবর্তীতে আপনি

0: মানে জলের সঙ্গে ইউরিয়াটা মিশ্রিত করে, অথবা প্রতিটা গর্তে যখন গাছটা মোটামুটি ধরুন 1 থেকে 2 মাস গাছটা আপনি দেখবেন, দেখলেই বুঝবেন যে গাছটার বৃদ্ধি হচ্ছে, পাতা ছাড়ছে, একটু বড় হয়ে গেছে, তখন তার চারিপাশে অন্তত 2 চামচ করে ইউরিয়া আপনি দিতে পারেন। ওই সময়টাতে অন্তত 2 মাস পরে আপনি ইউরিয়া 2 চামচ করে গাছের একটু দূরে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি দূর দিয়ে আপনি ইউরিয়াটা একটু গর্ত করে সেখানে অল্প ইউরিয়া দিয়ে দেবেন। তার পরবর্তীতে আপনি কি সময় সময় গাছের যখন ফল আসবে, পরের বছর পরিচর্যা আপনি করবেন, আমি গতদিনও বলেছি যে ফল আসার পরেই গাছটাকে একটা হেভি প্রুনিং করতে হবে। গাছটা সাধারণত একটু লতানো টাইপের ঝুলে পড়ার মতন একটা টেন্ডেন্সি থাকে এই গাছটা, সেই জন্য আপনাকে নিচে একটা স্টেকিং এর ব্যবস্থা করতে হবে, মানে গাছটা যাতে ঝুলে পড়ে না যায়, নিচের দিকে যাতে পড়ে না যায়। অল্প মাচার মতো ব্যবস্থা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ এটা নেচারটাই হয়েছে যে একটু লেকলিকে ভাব হয় গাছটা, এবং ফল যখন আসে সেটা নিচের দিকে ঝুলে পড়ার একটা প্রবণতা থাকে। সেই জন্য আপনি যদি একটু মাচার মতো করে দেন, অথবা নিচ দিয়ে যদি একটা রশি বা এরকম তার বেঁধে দেওয়ার, খুঁটি দিয়ে বেঁধে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে গাছটা চট করে ঝুলে পড়বে না। কারণ কমার্শিয়ালি চাষ করতে গেলে আপনি অনেক, একটা দুটো গাছ হলে আপনার বাড়িতে আমার বাড়িতে আমরা সেটাকে ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু কমার্শিয়ালি যখন চাষ করবেন তখন কিন্তু আপনাকে ব্যবস্থাদি করেই কিন্তু চাষ করতে হবে। দেখুন, এই যে মধ্যবর্তী যে সময়টা, গাছ লাগানোর পরে যে সময়টা, এখানে মাঝখানের জায়গাটা আপনি যদি 8 ফুট দূরে দূরে গাছটা দেন, তাহলে তার মাঝখানে যে জায়গাটা থাকে শুরুতে সেই জায়গাটাকে কোনো কাজে লাগানো যায় না। তো আমরা সেই জন্য বলে থাকি যে অন্তর্বর্তী ফসল হিসাবে আপনি সেখানে বিভিন্ন ধরনের শাক চাষ করতে পারেন, আপনি সেখানে লাল শাক চাষ করতে পারেন, একটু মাটি কুপিয়ে দিয়ে সেখানে আপনি লাল শাক চাষ করেন, তাহলে কি হবে সেখানে আগাছার সমস্যা আপনার হবে না। 8 ফুটের মাঝখানটা, দুটো গাছের মাঝখানে যে জায়গাটা থেকে যাবে আর কি, সেখানে অনেক ধরনের আগাছার সমস্যা কিন্তু হবে। তো সেই আগাছার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি সেখানে একটা অন্তর্বর্তী ফসল হিসাবে আপনি লাল শাক নিতে পারেন, লাল শাক করতে পারেন, ভেন্ডি করতে পারেন, চাইলে ফুলকপিও করতে পারেন সেখানে। তাহলে ওইটার পরিচর্যা করতে গিয়েও কিন্তু আপনার সেখানে ঘাস বা আগাছার জন্ম হবে না, এবং খুব সুন্দরভাবে আপনি যে কোনো ধরনের একটা শাক সেখানে নিতেই পারেন।
1: আচ্ছা, লাল শাক না দিয়ে অন্য শাক অত দোন?
0: হ্যাঁ, যে কোনো, আমি একটা উদাহরণ বললাম আপনাকে, মানে জায়গাটাকে এখন কৃষক ভাইরা আমার থেকে আরো ভালো বুঝবেন, ওই যে খালি অংশটাকে ব্যবহার করে একটা কিছু অর্থ উপার্জন করা, আমার বক্তব্য হচ্ছে এটা পড়েই থাকবে, কারণ ইনিশিয়ালি লাগানোর সঙ্গে সঙ্গে তো আর আপনি এনিথিং লাগাতে পারেন, সে অসুবিধা কিছু নেই। ঘটনা হচ্ছে এমন জিনিস লাগাতে হবে যেটা খুব একটা বেশি মাটির সারটাকে শোষণ করবে না, সেই জন্য যার শেকড়গুলো উপরের দিকে থাকে, যেমন মনে করুন লাল শাকের কথা আমি বললাম, বা যে কোনো অন্যান্য শাক আমি বললাম, ধনে পাতাও হতে পারে, যেগুলো শেকড়টা একদম উপরের লেয়ারে থাকে মাটির, তার মানে উপরের অংশের সারটাকে সে ব্যবহার করবে। যদি এরকম হয় যে আপেল কুলের সঙ্গে কম্পিটিশনে আরেকটা শেকড় সেটাও নিচে গিয়ে আপনার সেই জমি থেকে খাবারটা নিচ্ছে, তাহলে পরবর্তীতে কিন্তু গাছগুলো যখন বড় হবে তখন নিচে তার খাবারের সে হতে পারে, মানে শর্টেজ হতে পারে। এখন সাধারণত আগস্ট মাসে গাছে ফুল আসতে শুরু করে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত, সেটা আগস্ট সেপ্টেম্বর এই 2 মাসে কিন্তু গাছে ফুল আসে। ওই সময় গাছে কোন রকম কীটনাশক বা অন্য ঔষধ কিন্তু আপনার দেয়া চলবে না, কারণ হচ্ছে সেই সময় পরাগ সংযোগের একটা ব্যাপার থাকে। আপনি যদি ফুল আসার পরে কোনো কীটনাশক বা কোনো কিছু মানে ব্যবহার করেন তাহলে তার থেকে ফল আসবে না, পরাগ সংযোগ হতে পারবে না, এবং ফলটা কিন্তু সেখানে সেট করবে না, মানে ফলটা ধরবে না। তো ওইটা আমরা বলবো যে ওই সময়টাতে যা রোগ পোকার ওষুধ আপনি স্প্রে করবেন সেটা আগস্ট মাসের আগেই কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, এবং গাছের গুটি ধরলে পরে এটা মানে গাছের বৃদ্ধি উদ্দীপক বা অনুখাদ্য বলে, এই ধরনের ওষুধ একটা স্প্রে করতে হবে, বা হরমোন সেটা আমরা স্প্রে করতে পারি। স্প্রে করলে গাছের যে ফলগুলো আছে ফলগুলো আরো বেশি করে টিকবে, ঝরে পড়বে না, অনেক সময় ঝরে পড়তে পারে। এবং সেই যে হরমোনের ট্রিটমেন্টটা আমরা কিন্তু আম গাছের ক্ষেত্রেও আমরা সবাইকে বলি যে

0: আপনারা এটা করলে আপনার আমটা টিকবে অনেক বেশি, গাছ থেকে ঝরে পড়বে কম। তো সেই ধরনের ট্রিটমেন্ট এখানেও আমরা করতে পারি, হরমোনের প্যানোভিক্স বা এই ধরনের হরমোন দিয়ে আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারি। তো আমরা প্ল্যানোফিক্স যেটা আছে, 1 মিলিলিটার প্রতি 4.5 লিটার জলে কিন্তু আপনাকে গুলতে হবে। এখানে একটা জিনিস কৃষক ভাইদের আমি বলে রাখছি, এই জিনিসটা আপনারা মানে অন্তত মনে রাখবেন অবশ্যই, যে 1 মিলিলিটার 4.5 লিটার জল বলেছি। আপনারা যদি এখন কীটনাশকের মতন 1 মিলিলিটার বা 2 মিলিলিটার 1 লিটার জলে দিয়ে দেন, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, লাভের চাইতে গাছের ক্ষতি অনেক বেশি হবে। এটার কনসেন্ট্রেশনটা এত মানে পাতলা করে দিতে হয়, এটা হরমোন, সুতরাং এটা খুব কম পরিমাণে লাগে। সেই জন্য আমি বললাম 1 লিটার 4 থেকে 4.5 লিটার, 4.5 লিটার জল হলে খুব ভালো হয়, 4.5 লিটার 1 মিলিলিটার, 1 মিলিলিটার দেবেন 4.5 লিটার জলে দিয়ে গুলে এটাকে আপনি স্প্রে করবেন। যখন ছোট ছোট ছোট ছোট আপনি মটর দানা বা তার থেকে একটু ছোট যখন আপনি দেখবেন যে ফুল থেকে বের হয়ে মানে কুলটা এই সাইজের হয়েছে, তখন আপনি সেটা স্প্রে করে দেবেন পুরো গাছে, তাহলে আপনার যথেষ্ট। এটা পোকার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে হরমোন,
1: হরমোন
0: পোকার যেটা, এটা হচ্ছে ফ্রুটটা সেট হওয়ার জন্য, ফ্রুটটা বেশি করে টিকার জন্য গাছে। এটা দিলে ফ্রুট ঝরে পড়বে না, ফলটা ঝরে পড়বে না। আর পোকার জন্য যেটা, সেটা আমি বলেছি আগস্ট মাসের আগে আপনাকে স্প্রে করতে হবে। পোকার জন্য আপনাকে আগস্ট মাসের পরে ফুল আসার পরে কোনো পোকার ওষুধ দেওয়া চলবে না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে যে যদি আমরা করি। একটা আরেকটা জিনিস হচ্ছে যে সেচের ব্যবস্থা আপনাকে করতে হবে। সেচের ব্যবস্থা যেটা আমরা করতে বলবো, যে 20-25 দিন পর পর সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়, সম্ভব হলে ফুল আসার 1 মাস আগে জলসেচ দেওয়াটা বন্ধ করে দিতে হবে। ফুল আসার 1 মাস আগে জলসেচ দেওয়া যদি বন্ধ করে দেন, তাতে ফুলের সংখ্যা বাড়ে এবং ফুল আসার 1 মাস আগে মানে যদি কোনো ধরনের ভার্মিকম্পোস্ট বা ওই ধরনের সার যদি আরেকটু দেওয়া যায়, তাহলেও গাছের জন্য খুব ভালো হয়। লক্ষ্য রাখবেন ফুল আসার পর কোনো সার আপনারা ইউজ করবেন না, ফুল আসার পর সার দিলে গাছের মানে ওটা ক্ষতি হবে, এটা লাভ কিছু হবে না। সেই জন্য কোনো ওষুধ দেওয়া যাবে না, কোনো মানে সার দেওয়া যাবে না, এবং ফুল আসার 1 মাস আগে যদি জলসেচটা বন্ধ করে আমরা দিই, তাহলে বেশি করে ফুল আসবে। তারপর আমরা পরিচর্যা করব অবশ্যই, কিন্তু তখন বন্ধ করে দিলে গাছ একটা স্ট্রেসের মধ্যে থাকে, যে জলের একটা স্কার্সিটি, ও কি করে সঙ্গে সঙ্গে তার অনেক ফুল টোল ছেড়েও চেষ্টা করে এটাকে তাড়াতাড়ি একটা মেকআপ করার কোনো কিছু করা যায় কিনা। তো সেই জন্য আমরা বলি যে ওই সময়টা জলসেচ না দিলেই ভালো। যদি আমরা এটা ঠিক মতো করতে পারি, তাহলে দেখুন একটা প্রতি বছরে প্রতি গাছ থেকে প্রায় 50 থেকে 70 কেজি বা 100 কেজির মতো ফলন আপনি পেতে পারেন
1: একটা গাছ থেকে।
0: সেটা হচ্ছে পরিচর্যা আপনাকে সেইভাবে, এই জন্য আমি রেঞ্জটা বললাম 50 থেকে 70 কেজি অথবা 100 কেজি পর্যন্ত আমরা পেতে পারি। 4 বছর পরে সেটা 200 থেকে 250 কেজির মতো ফলন একটা গাছের থেকে পাওয়া যায়। 4 বছর পরে গাছটা যতটা বড় হবে, ততদিনে আপনি পরিচর্যা করবেন, তখন প্রায় 200 থেকে 250 কেজি একটা গাছে যদি আপনি পান, এবং তার গড়পড়তা কেজি যদি আপনি 20 টাকা কেজি হিসেবে বিক্রি করেন, পাইকারি দরটা আমি বলছি, বাজারে আপনি কিনতে গেলে দেখবেন 100 টাকা 80 টাকা দর কেজি বিক্রি করে ওনারা। যদি আমরা 20 টাকা কেজি পাইকারি 20 টাকা দরও আমি চিন্তা করি, এবং আপনার একটা গাছে যদি 250 কেজি ফলন হয়, তাহলে একটা গাছ থেকে আপনি কত পেতে পারেন, এবং আপনি 200 বা 400 গাছ থেকে আপনি কত টাকা পেতে পারেন, সিম্পল আপনি একটু হিসাব করে নিতে পারেন।
1: আচ্ছা, এই গাছের আয়ুষ্কালটা কত?
0: এই এই যখন গাছটা আপনি লাগালেন, গাছটা 4 থেকে 5 বছর বয়স থেকে আপনাকে ফলন আরো অনেক বেশি দেবে, সেটা ধরুন 8 থেকে 9 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত এটার ফল অনেক বেশি বেশি বেশি বেশি করে ফল দেবে। তারপর গাছটা রোগ পোকা হয়, অনেকেই এটাকে যত্ন ঠিকভাবে করতে পারে না, তখন

0: আমরা বলবো যে 7 থেকে 8 বছর পর আপনি আবার নতুন ভাবে বাগান করার চেষ্টা করুন, এবং এই গাছগুলোকে আপনি মাদার প্ল্যান্ট হিসাবে রেখে দিন। এটার থেকে চারা তৈরি করে আপনি সারা ত্রিপুরা রাজ্যে বিক্রি করতে পারেন, ত্রিপুরা রাজ্যের বাইরেও বিক্রি করতে পারেন। সুতরাং এটা আপনার কাছে একটা বিশাল রোজগারের পন্থা হতে পারে। একটা গাছে যদি আপনি 250×20 তো হবে না, তার থেকে অনেক বেশি আপনি বিক্রি করবেন, কারণ বাজারে পাইকারি মূল্য অনেক বেশি। আর আপনারটা যদি মিষ্টি হয়, কাঞ্চনবাড়িতে এক ভদ্রলোক করেছেন, পেঁচারতলে করেছেন, আমি নিজে আমাকে ওনারা দিয়েছিলেন, আমি গিয়েও বাগান ভিজিট করেছি, একদম মধুর মতো মিষ্টি এবং সাংঘাতিক রকমের টেস্ট, আপনি খেলে বুঝবেন। তো সেই গাছ চারা যদি হয়, আপনার বাড়ি থেকে গিয়ে মানুষ প্রতিদিন সকালবেলা গিয়ে নিয়ে আসবে, বিক্রির জন্য কোনো অসুবিধা নেই। এখন মার্কেট একদম ওপেন রয়েছে। এই বছর আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের প্রতিটা স্টেশনে যে আম্বাসা বলুন, মনু বলুন, প্রতিটা স্টেশনে আমি দেখলাম আমাদের যারা মানে টিলাভূমিতে যারা চাষ করেছেন উপজাতি রমণীরা নিয়ে বসে রয়েছেন, 80 টাকা কিলো, 70 টাকা কিলো, 100 টাকা কিলো, মানে খুব ইজিলি অ্যাভেলেবল এখন হয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে এটার যে রেসপন্স আমরা দেখছি আগামী 2-3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে আপেল কুল আমাদের বাইরে থেকে মানে 1 কেজিও আনতে হবে না,
1: ত্রিপুরা
0: আমরা প্রোডাকশন যদি আরো
1: বেশি হয় আমরা ফাটাই।
0: এই যে আপনি বললেন যে কৈলাসহরে যদি মনে করেন এরকম 50 জন কৃষক ভাই আমাদের তৈরি করতে পারি আমরা, তাহলে এটার কিছু রোগ পোকা আছে। রোগের কথা আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। পাউডারি মিলডিউ একটা রোগ আছে, যেটা পাতার নিচে একটা ছত্রাক ঘটিত রোগ, মানে পাউডারের মতো দেখতে হয়ে যায়। এটা মানে এটা সালফার, বাজারে সালফেক্স নামে পাওয়া যায়। এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন। যদি এটা হয় দেখবেন পাতার নিচে অনেকটা পাউডারের মতন কিছু দেখা যাচ্ছে, এটা আপনার গুলো স্প্রে করবেন। মরচে ধরা রোগ হতে পারে, পাতায় দাগ রোগ হতে পারে। তো যদি এই রকমের হয় তাহলে মেটালাক্সিল জাতীয় বা ম্যাংকোজেব জাতীয় মানে মেটালাক্সিল এবং ম্যাংকোজেবের মিশ্রণ যেটা রয়েছে, যেমন আপনি সাফ বাজারে আছে, সাফ আপনি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন। পাতায় দাগ রোগ বা মরচে রোগ যদি হয় এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া ফলের মাছি হয়, একটা ফলের মাছি আপনারা জানেন যে চাল কুমোর থেকে শুরু করতে কুমড়ো জাতীয় সবকিছুর মধ্যে ফলের মাছি হয়, এখানেও একটা ফলের মাছি হয় এই ফলটার ক্ষেত্রেও। তাছাড়া ফল ছিদ্রকারী পোকা হয়, পাতা খাওয়া লেদা পোকা হয়। তো সেই ক্ষেত্রে এই যে ফলের মাছির ক্ষেত্রে আমরা ডাইমেথয়েড বা ফসফামিডন জাতীয় ঔষধ আমরা দিতে পারি। তাছাড়া ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা কিন্তু সেখানে জৈব ঔষধ যেগুলো রয়েছে ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা এরকম দিতে পারি, কেননা মানে ভেতরে ওষুধটা যদি চলে যায় সেটা জৈব মানে নিম তেল এই ধরনের কিছু আমরা সেখানে ব্যবহার করতে পারি। আমি মানে এমনি নর্মালি আপনাদেরকে যদি বলি আর কি, তাহলে আমি বলবো যে আপনারা নিম তেল জাতীয় বা তামাক পাতাকে সেদ্ধ করে সেটা দেয়া, নিম পাতা সেদ্ধ করে সেগুলো দেয়া, কারণ কুলটা হচ্ছে ডাইরেক্টলি আমরা বাজারে নিয়ে সেটা খাই, সেখানে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করতে পারলেই ভালো, যদি খুবই ভালো হয়। এছাড়া একটা পাতা খাওয়া লেদা পোকা আছে, এই পাতা খাওয়া লেদা পোকাটাও কিন্তু পাতার বিভিন্ন অংশ মানে খায়। যদি সম্ভব হয় তাহলে এটা একটা গুচ্ছাকারে থাকে, এটা বেছে বেছে যদি মেরে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয়। এইগুলোর ক্ষেত্রেও আমি বলবো যে জৈব কীটনাশক যেগুলো রয়েছে বাজারে, জৈব কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন। বিশেষ করে আপেল কুলের ক্ষেত্রে আমি বারে বারে এই জন্য বলছি যে এটাকে ডাইরেক্টলি আমরা নিয়ে বিক্রি করে দিচ্ছি, সেই জন্য এটা আপনারা করবেন।
1: তো দাদাবাবু, আপনার কাছ থেকে খুবই মূল্যবান আলোচনা শুনলাম আপেল কুল সম্পর্কে। তো আজ আমরা উঠে যাইলাম গিয়ে আসরতনে, আপনারে অনেক ধন্যবাদ। আসরতনে উঠলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই।

এতক্ষণ কিষাণ বাণী শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন কক বুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাকো তিনি সানজা জরানী ককব্রক পান্ডা তিনি চা সালপা সং তাই কিসিসা জরানী আগুলো ন সং ককটুনি জাপা পান্ডা খানানানি থাংলায়ন ককটুনি জাপা পান্ডা চেংতে চেংতে সং তাবুক রচামং টাংসা খানালায়ন নরকনি ককদুগ্রক ফাইকাংকে বা সং আবনো ইয়াচাকনাই নরক সংবাই গ্রগ নাম্বা গই সিনর ককদুক নাম্বার গ্রং দি আং নরক তেসে মুইতো খাইরবান ককদুক নাম্বার 0381232625 তেসে হাইন হাই সাকলাই পিরো 0381232625 হাইকে অজরাও তাবুক নরক নিবা গই বেলাইন খনাত তগ্র চাপমং নীলিমা দেব বর্মা বাই রচাপ যাক খড়াঙ্গ

আপনার এসে মুইতো খ্লাই রা কক্দক নাম্বার 0381-232-6255 তেসে হাইন হাই সাকলাই পিরো 0381-232-6255 হাইকে অজরাও তাবুক নরক নিবাগ বেলাই নখনাথ তগ্র চাপমং নীলিমা দেব বর্মা বাইরে চাপ যাক খড়াঙ্গ।

0: फापाङी ताको बुकुकसँग नर्न जतन पहिला हो न हामजा मुङ ताइची भैया फर च्याङ्जा हो तिनी ककतुनी जापा पान्दान फाइदी ककदुक भाइ चुङ भाइ कुरुङ लाइदी नरङनी खाकामानी कक रङ न सुङहरदी प्रोग्राम नुरुगुई चिनी आकाशवाणी जे कक बरक प्रोग्राम आवाइ उङतमानी ताइ जे आवाइ पान्दारङ न नरक चाजागै तङमानी खाना तकजगमानी आउनुरुगै साहरदी फाइदिकै कुनो ककदुक रक सदेश पाइखा नाइगा दिपा
1: आउ टाउक छक जरा तो कक दुख सक पायाखो ओंखाय आं ते बिसा सिनरनि कक दुख नंबर मुइतो ख्लाइरि रिफ्रेने सिनरनि कक दुख नंबर नरकरंगना बागै डायल खैमा न 0381232625 हनो हाय शाक्लाइ पिरो 0381232625 आउ कक दुख नंबर नि बिसिंते नरक सिनि पांदारंग न खनातक जक मानि ताई तामो तामरंग न खनाना मुजुंजंग मानि ताई बबहाय रक নরক খাইয়ে কে চাকুক আমহাই তমুং নংনি আইডিয়া রক তংখানকে নরক সং ন সাহরি মানো হাইকে অজর ও ককদুক ফায়াকো বা সং ককতুন কাইসা নাই নেলেন তাবংনি ককতুন সিহর কা সং ন সঞ্জিত দেব বর্মা বংকাংকে সিনে খানিমারি পান্দান বেলাইন খনাতক জাগো তাই খানিমারি পান্দাও কতাল কতাল যে রচাপ গ্রং বরকনি বাকি ব আমহাই রচাপ জাক বরক বাইরে চাপ যাক পান্দারক কতাল কতাল খে তুবু দিহিনে কৈহরি শিহরকা বিনি কামিহিংকে বিশ্রামগঞ্জ শিহরি পারানি
0: হাও খানিমারি পান্দান বেলেখেন খানা তক জমান বাকই পাইফিলা হামবাই মা ইয়াফার কতাল কতাল খে খানিমারি পান্দা খাইনেন বাকই ন যাই তক যাকই নঙ্গ নরক খানা নাই তাই চিনি আবনো কারাইব এফ এম পান্ডারক কম থাকজাক রচাপমুং রক নরক খানাই তক না খাখলাই গাই চিনি যত পান্ডারং ন খানানের বাকই নরক ন যত না খাবাই খুকবাই কবক যাও বেলে খেন হামবাই
1: আও হেকে তাবু অজরাও ককদুক বু ফায়াকো বা সং রচামুং খানানানি ভাজিং থাংলেন অ কচার তমুং ন ককদুক ফাইকেনকে বা সং ককদুক ইয়াচাক গানে তাবো অজরাও হাইন হাই সং নীলিমা দেব বর্মা বাইরে চাপ যাক রচামুং খানানানি ফাসিং থাংলেন

আসুক জরা সঙ্কালাই তংমানী নীলিমা দেববর্মা বৈরচাপ জাগ বেলাইন খনা তথগ্রা চামু হাইকে নরক নি কক দুক ফাইতে ফাইতে বা নাসিংতে নাসিংতে সঙ্গ হাইন হাই রচামু খানানি ফাইসিং থাংলায় হাইকে অ জরাও নরক নি বাকে তাই তাংসা রচামু নীলিমা দেববর্মা বৈরচাপ জাগ

0: আসুক জরা খানা লাইখা নীলিমা দেব বর্মা বেড়ে চাপ যাক বেলাইন খানা তত্ত্বক রচাপ মু
1: পাখুবুকুসং নরকনি ককদুকনি বাকে চুং নাইসিং তঙ্গ ককদুক বাই চুং বাই কুরুং দি নরংনি সুংমু রুংহর দি চুং তেয়ার তঙ্গ গাই নাইগালা ককদুক রক সবাই খা
0: তাবুক সাক যারা ককদুক ভাইয়া ক গাই ককতুন কাছে নাই নাই লিফরানো তাবুক ককতুন শ্রীহরনাই নিমংখা সাম্পারি দেব বর্মা ব হংকাংকাই গুলিরাইনি ব সংহরনাম চুমাখে ব জাদুনি রচা মং রচাবনাম মুসুঙ্গ তাই জাদুনি নি বাকে হিংকে উমর বসুক নে সিমি রক কানানাং তাই বসুক জরা উমর রক রচাবিমান আবরক ইসা ব সাইমান নাম মুচুং যাগো
1: আও বেলেখানো কাহাম কাইসা সুমু অবিন বাগই হামবাইয়া ফারো জাদুকলি যা রচাবমুং চিনি সিঁড়ি সিঁতিনি রচাব যাক ফাইজাক খানি রচাবমুং অব চিনি অর আকাশবাণী আওয়াইখ্লাইন বাকি হিংকে রুংজাক আবু তুই রুংনান নাংনাই তাই খরাংনি আমচুকমুঙ্গ আচুকনানি নাংনাই ফিয়াবা তাকলাইনি খরাং আমজুকমুংনি বাকি আওহাই কোনো তাবুক অনলাইননি পোর্টাল খোলক জায়গাখ খোলক হিংকাই নরক সিনাই হিংকে খরাং আমজুমুংনি বাকি যে যে নাংমানি আবো অনলাইন থাঙ্গাইন সপুংনানি নাগ বুমুং রক টংমানি নিকুমা নিনি যে নাংমানি আধার নাম্বার রক এই আবতী রক ফোন নাম্বার রক

0: যে সামনে নিয়ে আমার শুভঙ্গই মারিও, তাই ফটোবো মারিও গাইখানা কানা নিনি সুমানি ফিরোপুং ন
1: তাই হিংকে
0: বেলে খেনা
1: উমর
0: হামরা
1: উমর বস
0: হাও
1: রক
0: উমর
1: জরা
0: হিংকা
1: জার্মানি
0: হিংকে চিচার নিশিমি তাই বক বাং গাইব যুগ ফিয়াবা রচাব মঙ্গ বিনি খরাং কাহাম মংনানি নাংনাই খরাম আমযুগ মঙ্গ আচুকানিব নাংনাই গাই আমযুগ মঙ্গ আচুক মানে উল ব চংজা খাইগাইছে চিনি অর আকাশবাণীয় রচাবনানি বাকই বন উল নুহন জাগুনাই গাই বেলেখানো হামবাই পাইফেলা হামবাই তাকু বুকু সং খানা হায়ুং গনাঙ্গই যোগানি সাল হিনাই আওয়াইখ্লাইজাকনাই তাই ও যোগা সালো নরগ্ন যতন যোগানি বিশিং তৈ চিনি সাকন ভাইকে কাহাম করুং টংনানি নাং চুংব পালখে ও যোগা সালো চুং পার্টিসিপেট খেলাইলাইনাই তাই আপনার তিনি কক্তনি জাপা পান্ডান আশক জরাতিন তাই ফলক জাকলাখা ফাইনাই হাতিও চং তাইসা নরংনি লগে মালাই ফিনাই ককদুক বাই এবাখাই নরংনি ককতুনি বিশিংতুই যতনন খা কুফুর হামজামুং ইয়াফারো খুলুমকা
1: খুলুমকা আও আসুক জরা সং খনালাইকা ককতুনি জাপা পান্দা তাবুক সং রচামুং খনানা ফাইচিং থাংলাইনে রচামুং খনাই টংলাইমানি নীলিমা দেববর্মানি খরাঙ্গ ফিয়াবা রচামুং খনানা সুকাং আং খনানি পান্দানি আওয়াই বতাংল কিষানরগ্ন সাকলাই রিরওয়ান খনা ফুং দামদক দামাই সতি নৈচিবাও খনার জাগানো হায়ংন খরাং পান্দা তাই আবুনি ইয়াগুলো খনাইমানানো হিন্দি টকে রচামুংনি পান্দা আবুনি ইয়াগুলো দিব দামচিনিও সং খনাইমানানো চড়াইরকনি পান্দা বক্রি বদল খনানি চড়াইরক নি পান্দাও গুরুদয়াল পারানি চড়াইরক নি পান্দানো খনারে জাগানো তাই কমথেঙ্কা জিতু দেববর্মা তাই আপনি ইয়াগুলো খনারে জাগানো খানিমারি পান্দা খানা খানিমারি পান্দাও রচা মং খনারে জাগনাই উত্তম দেববর্মানি খরাঙ্গ আপনি ইয়াগুলো সানজা দাম সিনিও খনারে জাগানো থুংনুক খনানি থুংনুক চেথুয়াং সৈকিয়া রুহি চন্দ্র দেববর্মা আপনি ইয়াগুলো কতাল রচা মুং খনার জাগানো জেসমিন দেববর্মানি খরাঙ্গ কাসক জরা খানা বাইকা খনানি পান্দানি আওয়াং আওয়াই বতাংর তাবুক অ জরাও নীলিমা দেববর্মানি খরাঙ্গ তাই তাংসা রচাবং নরকনি বাকি।

আসুক জরা খানা পাইকা নীলিমা দেবরমা বাইরে চাপ যাক বেলাই ন খা ততক রচাবমু আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইকা তিনি সানজা জরানী কক ব্রক পান্ডা যতন ন খুলম পাইকা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল।

0: জনতকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও, সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
1: আজ পিএম কিষাণ সম্মান নিধি কি 23রা কিস্ত ভি জারি কি গই হ্যায়। দেশ ভর কে 9 করোড় সে অধিক কিষানো কে ব্যাংক খাতো মে লগভগ 19,000 করোড় রুপিয়ে সিধে ভেজে গয়ে হ্যায়। মে দেশ কে সভি লাভার্থী মেরে কিষাণ পরিবারো কো বহুত বহুত শুভকামনায় দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রাঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে 2 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্যগ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
1: केंद्र सरकार का विजन है पूर्वी भारत के विकास से भारत का विकास, इसलिए हम पूर्वोदय की नीति पर काम कर रहे हैं। जिस पूर्वी भारत को कांग्रेस के दौर में पिछड़ेपन का पर्याय बना दिया गया था, आज वो प्रगति का प्रवेश द्वार बन रहा है।
0: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS এগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠানস্থলে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান

0: ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হল। ব্রিকস গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে এই মক ড্রিলে অংশ নেন। মহারাষ্ট্রের পারভানি জেলার যশওয়ারি গ্রামে একটি হনুমান মন্দিরের নির্মীয়মান দেওয়াল ভেঙে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত বহু। জানা গিয়েছে ওই মন্দির সংলগ্ন একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাশ মানস সরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেন্ডুপ ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইটিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথু স্কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা।

আকাশবাণী আগরতলা ককতমা পরেও কিশোর জমাতিয়া তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গনি তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নৈশিথাম খিপিনি রং হোক বার ক্লাইনাই রকনি ব্যাংক একাউন্ট রেখা নিট ইউজি নৈশাই নৈশিদক বিশিনি আমজক মূ ফির মূ খনা অঙ্গানা খনা ফিল চিনই হায়ং জোগা সাল হায়ং গুনাং বি অ সাল পালাই জাগানা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক অরনি ফিল থাম ডিভিশন লীগ ফুটবল বাতাই মূনি তিনি থংমূ কাইনই অংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গনি তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নিশিথাম খিপিনি রং হুকবার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট রেখা বহুকবার নি যতই খরক চুকু রেজাকিব গোবাং হুকবার খাইনাই রকনি ব্যাংক একাউন্ট দাদাক সিদাক বেবাগৈ খক চিচার সাই চার চারচি রেজাক রং রেখা কামিনী রংথম হাং রেথানি অ টংবতং বাই হুকবার খাইনাই রকনি মজা মহামারী অঙ্গি তঙ্গু হুকবার খাইনাই রকন ফিল নৈশিথাম খিপিনি রং রে মোসং মোদী হাকতনি।

0: কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 285,000-এরও বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের দশম দিনে দুটি দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং দুটি দেশের বিদায় নিশ্চিত হল। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। গ্রামীণ অর্থনীতিতে গতি আনার ক্ষেত্রে পিএম কিষাণ নিধির এই অর্থে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। আজ 23তম কিস্তির অর্থ প্রদান করে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশের সমস্ত সুবিধাভোগী কৃষক পরিবারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
1: পিএম কিষাণ সম্মান নিধি কি 23বিং কিস্ত ভি জারি কি গই হে। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি পর্যন্ত রাজ্যে 285,571 জন কৃষকদের অ্যাকাউন্টে 977,89,00,000 টাকা প্রদান করা হয়েছে। আজ অরুন্ধতীনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, এই প্রকল্পটি সরাসরি কৃষকদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবিকার মান উন্নয়ন করছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, বিধায়িকা মীনারানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পিএম কিষাণ যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকরা কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রত্যক্ষ করেন। 9টি জেলার 15,000-এরও বেশি সুবিধাভোগী কৃষক আজ পিএম কিষাণ যোজনার কিস্তির অর্থ পেয়েছেন। কৈলাসহরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 9টি জেলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শ্যামল দাস। এখানে কৃষকদের মধ্যে গাছের চারা এবং সবজির বীজ বিতরণ করা হয়। কৈলাসহরের কৃষি তত্ত্বাবধায়কের মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। গোমতি জেলার সবকটি কৃষি মহকুমা অফিসে সম্প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছে কৃষক, জনপ্রতিনিধি, কৃষি আধিকারিকগণ। কৃষক প্রশিক্ষণ হলে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসির চেয়ারম্যান রবীন্দ্র জমাতিয়া, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা। টেপানিয়া ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর মনোজ সিং সাঁচান প্রমুখ। দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ কংগ্রেস। আজ আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের তুলনায় বেশি। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে অবিলম্বে নিয়োগের জন্য দাবি জানান। পরিবেশ সংরক্ষণ ও বন্য প্রাণ রক্ষায় বিগত 12 বছরে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এনডিএ সরকার। 2047-এর মধ্যে সর্বাত্মক বিকশিত ভারতের স্বপ্ন পূরণে দেশের জাতীয় জলজ প্রাণী গন্ডার, ডলফিন এবং চিতা বাঘের প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 12 বছরে বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে পরিবেশের ক্রমহ্রাসমান ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের জাতীয় জলজ প্রাণী গঙ্গার ডলফিন সংরক্ষণে 2020 সালে শুরু হয় প্রজেক্ট ডলফিন, যার লক্ষ্য নদীর বাস্তুতন্ত্রের সুরক্ষা, জৈব বৈচিত্র্যের স্বাভাবিকতা বজায় রাখা এবং ডলফিনের সংখ্যা বৃদ্ধি। অন্যদিকে প্রায় 7 দশক পর ভারতে চিতাবাঘ ফিরিয়ে আনার ঐতিহাসিক উদ্যোগ হিসেবে শুরু হয় প্রজেক্ট চিতা। নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই প্রকল্প জীব বৈচিত্র্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। বন্যপ্রাণীর সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষার লক্ষ্যে এই উদ্যোগগুলি দেশের সংরক্ষণের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন ইআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে ইআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন ইআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে ইআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস 2026। এবছর ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সংস্কৃতি মন্ত্রক ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং যোগের প্রথাকে একত্রিত করে

আকাশ বানিয়ে আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী

করবেন। রাজ্যেও আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন, জাতীয় আয়ুষ মিশন এবং ভারতীয় রেডক্রস সোসাইটির যৌথ সহযোগিতায় আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাজধানীর রেডক্রস সোসাইটির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন পশ্চিম জেলার জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সচিব দিব্যেন্দু দত্ত সহ ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস রাজ্যেও পালিত হবে। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে যোগা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সভাপতি ডক্টর জগদীশ নম, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। শিবির পরিচালনা করেন যোগগুরু বাবুল বৈদ্য, জাতীয় স্বীকৃতি প্রাপ্ত যোগা বিশেষজ্ঞ হরিশঙ্কর দত্ত। নিট ইউজি 2026 পুনর্পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনর্পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজ দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মক ড্রিলে 2,50,000-এরও বেশি নিরাপত্তাকর্মী অংশ নিয়েছেন। এনটিএ জানিয়েছে দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 জনেরও বেশি পরীক্ষার্থীর জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই এবং পরীক্ষার সামগ্রী পরিবহনে পুলিশ এসকর্ট সহ জিপিএস সজ্জিত যানবাহন। পুনর্পরীক্ষা আগামীকাল দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত লিখিতভাবে নেওয়া হবে। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ দুই ম্যাচে ব্রাজিল 3-0 গোলে পরাজিত করেছে হাইতিকে। অন্যদিকে প্যারাগুয়ে 1-0 গোলে হারিয়েছে তুর্কিকে। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে আয়োজক দুই দেশ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাউন্ড অব 32 জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে গ্রুপ সি থেকে হাইতি এবং গ্রুপ ডি থেকে তুর্কির নক আউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 নেদারল্যান্ডস মুখোমুখি হবে সুইডেনের। এরপর রাত 1:30 জার্মানি খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 5:30 ইকুয়েডরের প্রতিপক্ষ কুরাশাও। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় জম্পুই জলা প্লে সেন্টার 2-0 গোলে ইকফাই ফুটবল ক্লাবকে পরাজিত করে, পরে একই মাঠে ইউনাইটেড বিএসটি 3-2 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ, গোমতী, উত্তর এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে 2,85,000-এরও বেশি কৃষক উপকৃত হচ্ছেন। আগামীকাল দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যেও ব্যাপক প্রস্তুতি। ফুটবল বিশ্বকাপের দশম দিনে দুই দেশের পরের রাউন্ডে কোয়ালিফাই এবং দুটি দেশের বিদায় নিশ্চিত হল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
1: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি ফ্রিজ গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান রামধুনু। আজ প্রথমে ইন্দ্রাণী সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান রামধুনু। এবারে বাংলা আধুনিক গান শুনবেন শিল্পী বাবুল সুপ্রিয়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান রামধুনু।

এতক্ষণ লতা মঙ্গেশকর এবং তালাত মাহমুদের কণ্ঠে এই গানখানি শুনলেন। তার সাথে সাথে শেষ হলো আজকের মতো বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান রামধনু। এবারে লোকগীতি শুনবেন শিল্পী অংশুমান রায়।

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর, শুরু হচ্ছে পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন।

এতক্ষণ শুনলেন পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন। আকাশবাণী কৈলা শহর এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ওস্তাদ রশিদ খান।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় বাংলা সংবাদের।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ধারাবাহিকভাবে বিশ্বশান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে দৃঢ় মত পোষণ করেছে। আজ তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে, প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা 2026 কাল আবার নতুন করে নেওয়া হবে। জামাই ষষ্ঠী উপলক্ষে বাংলার ঘরে ঘরে চলেছে জামাইদের আপ্যায়ন। ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেট সিরিজ আজ 3-0 ব্যবধানে জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্বনেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। শ্রীমতী মুর্মু শ্রী মোদীকে ধারাবাহিকভাবে ভারতের সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান এবং তাঁর নিরলস দেশসেবার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আজ রায়রংপুরে প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। শ্রী মোদী সুভদ্রা যোজনা, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জনমন যোজনার মতো কল্যাণমূলক উদ্যোগের উল্লেখ করে জনস্বাস্থ্য ও নিকাশি ক্ষেত্রে রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশ হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে ভাষণে বলেন, অপশাসনের অবসান

0: পরিবর্তন ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাদের নিজস্ব জমি পেয়েছেন। তিনি স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
1: ভাইও বহনো, বিভাজন কে সময় যো কংগ্রেস বঙ্গাল কো লাভারিস ছোড়না চাহতি থি, বিভাজন কে বাদ উসনে বচে হুয়ে পশ্চিম বঙ্গাল মে ভি তুষ্টিকরণ কে খেল খেলনে শুরু কর দিয়ে। পশ্চিম বঙ্গাল কে ইস ইতিহাস কো দবায়া গয়া। শ্যামা প্রসাদ মুখার্জি জনসংঘ কে সংস্থাপক বনে, ইসলিয়ে উনকে যোগদান কো নকারা গয়া। জিস ভাবনা কো লেকর উনহোনে বঙ্গাল কে লিয়ে লড়াই লড়ি থি, উস বিচার কো ভি খতম করনে কি কোশিশে হোতি রহি।
0: তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে

0: ने शुरू कर दिए।
1: पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया।
0: श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया।
1: जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही।
2: তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন।
0: आज यहाँ सैकड़ों करोड़ रुपए की विकास परियोजनाओं का उद्घाटन और शिलान्यास हुआ है। रेल, रोड, कृषि, मछली पालन, इससे जुड़ी ये परियोजनाएं बंगाल के विकास को नई गति देगी। इन परियोजनाओं से यहाँ की ग्रामीण अर्थव्यवस्था को मजबूती मिलेगी। मैं बंगाल के लोगों को इन विकास परियोजनाओं की बधाई देता हूँ।
2: তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন।
0: आज पीएम किसान सम्मान निधि के तहत देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में पैसे भेजे गए हैं और पश्चिम बंगाल के किसानों के लिए एक और खुशी की खबर है। आज से राज्य में पीएम फसल बीमा योजना शुरू की जा रही है। फसल बीमा योजना मुश्किल समय में किसान के परिवार को सहारा देगी। फसल को नुकसान होने पर किसान पर बोझ नहीं पड़ेगा।
2: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4 থেকে 7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6ই জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভা দিয়ে পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তে যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। সংস্কার ভারতীর কেন্দ্রীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায় পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে আকাশবাণীকে জানালেন,
3: পশ্চিমবঙ্গ দিবসে তো একটি অপরিসীম গুরুত্ব রয়েছে, কারণ আজকে যে বাংলায় আমরা বাস করছি সেই বাংলায় থাকতো না যদি 1947 সালের 20 জুন আমাদের এই হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ প্রদেশটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্যোগী না হতেন। তাই বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা আজন্ম এবং আগামী প্রজন্ম তার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকবে।
2: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজ কলকাতার প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কে লেজার শো এবং ড্রোন শো এর আয়োজন করা হয়। আগামীকাল বিশ্ব জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টে থেকে পরিষেবা দেবে। একই সঙ্গে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর, শহীদ ক্ষুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি ট্রেন চলবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এর নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে

0: লক্ষ 79,000-এরও বেশি পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। পরীক্ষার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া চালিয়েছে। এনটিএ জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ইরান বলেছে যে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আজ জামাই ষষ্ঠী, বাংলার ঘরে ঘরে চলছে জামাইদের আপ্যায়ন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 9 উইকেটের বড় জয় তুলে নিল ভারত। সেই সঙ্গে এই সিরিজের 3টি ম্যাচের সবকটিতেই তারা জিতল। এই ম্যাচে যশস্বী জয়সওয়াল অপরাজিত সেঞ্চুরি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ধারাবাহিকভাবে বিশ্বশান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে দৃঢ় মত পোষণ করেছে। আজ তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খবর শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। এখন অতুল প্রসাদের গান শুনবেন শিল্পী অর্চনা ভৌমিক।

এতক্ষণ অর্চনা ভৌমিকের কণ্ঠে অতুল প্রসাদের গান শুনলেন। আকাশবাণী কৈলাস শহর। অল্প কিছুক্ষণ পর ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Indian Standard Time. The match will be played at NRG Stadium in Houston, United States. Earlier today, Brazil recorded their first win of the FIFA World Cup with a comfortable 3-0 victory over Haiti at the Philadelphia Stadium. India won a silver and a bronze on the opening day of the second Asian Relay Championships at Shaoxing in China today. The Indian mixed 4x100-meter quartet of Animesh Kujur, Gaurav Pranav, Tamanna and SS Sneha clocked 41.47 seconds to take the bronze medal. And now before we close, here are the highlights of the bulletin. President Draupadi Murmu says, India has consistently emerged as voice of peace, dialogue and cooperation, as it believes issues can only be resolved through mutual discussion and not war. Prime Minister to lead International Day of Yoga 2026 celebrations at Kolkata's historic Red Road tomorrow. Iran closes Strait of Hormuz over ceasefire violation. And in cricket, India clean sweeps three-match series against Afghanistan 3-0, defeating visitors by 9 wickets in the third one-day international at Chennai. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আগামীকাল 21 জুন 12তম আন্তর্জাতিক যোগা দিবস, জাতীয় স্তরের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড। এখানে উপস্থিত থাকবেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। এই অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি থেকে সম্প্রচার করা হবে, প্রথমে হিন্দি এবং পরে ইংরেজিতে সকাল 6:30 থেকে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১২:০৫ শিশুমালা, 12:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 মহিলা মহল, 2টায় মিডডে নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 বাংলা আধুনিক গান শুনবেন। 2:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 2:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন। 3টে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থির আসরে শুনবেন রবিবারের আড্ডা, 6:40 সীমান্ত থেকে। ৭টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮:05

যোগা ফর হেলদি এজিং এই বিষয়টির ওপর আলোচনা শুনবেন। আলোচনায় অংশগ্রহণ করবেন অরিন্দম চক্রবর্তী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুতপা রায়। 8:30 নজরুল গীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বিনোদন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 লোকগীতি, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:47। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।